সুপ্রত মেল গ্রুপ নাইছি যে জি মজুর আছে মেডিকা হোয়াটারি পাখের কি সাইদালা মাসিদ টপে প্লেকা আছে কি মাদো না সাইদালা মাসিদ টপে ওদা সুকি কেনা ছে জি মজিরা পাখের কেনা বলকি বিজিএম কে ওদার তাও চলা সাইদো আছে কি মাদো দাটা পাখের পর বিজিএম কে দার তাও চলাও ও দেনে লাও কি কেনা পিরা কি কেনা আজা কেনা সদর তা পরে দাই ছে টাইম কি কেনা আগা ডের চুতর সর কাম হি রেফাত খটক ویچে লালা তো পফলা সোটা পে ওকা আদা ফরমেশতা আছে সনো ডের চুমন সোটা পে ওদারতাও কি মাখা পাকেটা ওচে মারচুডি মেসে তা জোর ওয়ের কাম ওচে মানা সরি খফান নশে মত আসে আরাম নারসে চে মোজ মস্তি শোকে আমে বিরোনেনি বিকড়ি ওচে আইম গোলালে এন মম গোনে খলিনা ওচে সিতারা মাসুদ খদর সরা ওচে স্পেশাল ওয়েলকাম মুসলমিনা মে মনুর গোলতা সাইনো ডের সুতমান গোলালে ডের সুতমান ওচে মু ফরমেশ পেরা কেনা মু ফরমেশ বিনা টাপে ওকা সাইদু দরতা পেরা কি ওচে আর এম ডি আমি জান মে শো আউরি ও টোল ফ্রেন্ড তা সালামুনা কবি আল ফ্রেন্ড তা মে ওচে আল ফ্রেন্ড তা মে বিয়া আছে টোল সরঙ্গি দি আর তা ও জাল মারো ডের সুতমান টোল সিকিম কিনা মাশাআল্লাহ শে বরবারি ওচে বিসমিল্লাহ লিজমাল ফ্রাম কারক ডালে দেবি গোলা লেতা ও সিতার তা তপ নসিব বামে প্রতাবে তপ নসিব বামে প্রতাবে চরত জামা নজক বদন চরত গমনা ওয়া জবরদস্ত ইউ জাহান ওনা কিউডর শান ওচে ডালে লার্ড লিজমাল পরচা বিয়া মিস আচ্ছা ওচে পরচা বিয়া মিস বতাবেলো আচ্ছা আচ্ছা মে ওচে লার্ড লিজমাল পরচা বিয়া মিস বতাবেছে সাবাগ দাসে ইউতকা লাকা ওব মন্ডে লাডলি জিমাল জোনতা কেতাবুনা পো উবে কে জোনতা পো খকল বিয়া ও জবরদস্ত ইউ জানুনা শুকরিয়া কিউডর খান ওচে লাডলি জিমাল চে পারচাওয়া ওচে বিয়া মিস ফরতা বেল চে সাবাক দাস ইউত কা লাকা উবো বানে চিসিহ ওচে লাডলি জিমাল বিয়া সাউকল চে জোনতা কিম কেতাবিনা ওচে পো উবে কে কিম কেনা পো খকল ওচে বিয়া ও